শ্রোতাবন্ধু, বর্তমান খরাদিনে কাল বৈশাখী সহিত বজ্রপাত হবার সম্ভাবনা অধিক রয়েছে। বজ্রপাত হেউথিবা সময়রে আপনি যদি ঘর বাহারে অছন্তি এবং নিজকু অসুরক্ষিত মনুছন্তি, যথাশীঘ্র নইপড়ি আঁঠু বঙ্কা করে ছাতি তলকু করে বসি পড়ন্তু। কেবে হলে মধ্যে ভূমিরে চিত হয়ে শুয়ন্তু নাহি। দুই গোড়র গোইঠি যেপরি লাগি রহিব সেথিপ্রতি অধিক যত্নবান হুয়ন্তু, ফলরে বৈদ্যুতিক ঝটকা গোড়র গোটিয়ে গোইঠিরু অন্য গোইঠি সাহায্যে প্রবাহিত হয়ে এবং শরীরর অন্য কোণসি অঙ্গে প্রবাহিত হওয়া পাই বাধা দিয়ে। হাত পাপুলি সাহায্যে দুই কানকু বন্দ রাখন্তু, এহাদ্বারা বজ্রপাত মারিবা সময়রে উৎপন্ন শব্দরু কানকু রক্ষা মেলিথায়। ধ্যান দিয়ন্তু যেপরি দুই পাদর আঙ্গুঠি তল অংশ কেবল ভূমি সংস্পর্শে আসুথিব, এহাদ্বারা শরীরে কমরু কম বৈদ্যুতিক ঝটকা মেলিথায়। বজ্রপাতরু ঘরকু রক্ষা করিবা পাই বজ্রপাত প্রতিরোধক কন্ডাক্টর লগান্তু। ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোণসি পক্কা ঘর ভিতরকু চালি আসন্তু। মোটা চদর ছাত থিবা গাড়ি যথা কার, বস আদি যান মধ্যে নিরাপদ অটে। ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি করি রুহন্তু। বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু। নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকিজুকি হয়ে রহি যাআন্তু। মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু। নিজে যথাসাধ্য কম উচ্চতারে রুহন্তু। মুন্ডবাল ঠিয়া ঠিয়া হয়ে গেলে কিংবা পাখ পথর আদির প্রতিফলিত শব্দ কানকু শুভিলে সে স্থান ছাড়ি চালি যাআন্তু। যদি গাড়ি চলাউথান্তি এহাকু আস্তে চলান্তু। গছ কিংবা ইলেকট্রিক লাইন ঠারু যথাসম্ভব দূরে রুহন্তু। পোখরী অথবা জলাশয় নিকটরে রুহন্তু নাহি। যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি যথাশীঘ্র বাহারি আসন্তু। বজ্রপাতর সম্ভাবনা দেখাদেলে

0: অতি জরুরি কাম আছে বলে,
1: অতি জরুরি কাম আছে বলে ছতা ধরুন, জুতা পিনুন, কলা চশমা লগুন, মুড়ে উদা গামছা দৌন,
0: আর পান বোতলটে গলে সঙ্গে ধরি থাউন,
1: ঢিলা সুতা কপড়া পিনুন,
0: আর অথা লাগলা বেলে ছাই জায়গা দেখি করে ঘর থাকি দৌন।

ইহাদে শুনুন অগ্নিপরীক্ষা কথাচিত্রর গীত গাইছন সোনু নিগম আর কবিতা কৃষ্ণমূর্তি, গীতিকার নিজাম, সঙ্গীত দিয়েছেন অক্ষয় মহান্তি।

ইনু শেষ হল সম্বলপুরী ভক্তিগীতর কার্যক্রম ভক্তি লহর। কণ্ঠশিল্পী মানে থিলে বিথিকা চ্যাটার্জি, রাজকুমার জাল, চিত্তরঞ্জন বেহেরা, দামোদর পতি আউ দয়ানিধি বেহেরা। গীতমানকু লেখিথিলে যুগল কিশোর ষড়ঙ্গী, পূর্ণচন্দ্র পাণিগ্রাহী, নরেন্দ্র কুমার দাস, গৌরহরি প্রধান আউ রাহাস বিহারী উর্মা। আকাশবাণী সম্বলপুর মূল করুছু হিন্দি সিনেমা গীতকে নেইকরি আমার কার্যক্রম খোলা ঝরকা।

শ্রোতাবন্ধু, আমার জীবনটি সঙ্গীতর গোটে বড়াইটে জায়গা আছে। গানা বাজনা তার সঙ্গে সুর তাল সবুকে মিশাইকি তো বংশী সঙ্গীত। মনুষ কেন যুগ গাইবার শিখলা, নাচবার শিখলা, আউ বজাবার শিখলা যে কে জানে। হেলে ফের এসব জিনিস কাহিঁ কেন যুগ চালি আসুছে, চালুছে, আউ আগে বি চালুথবা, খালি বদলুথবা তো সঙ্গীতর শৈলী। খোলা ছরকার কার্যক্রম মূলকর্মা এই গীত না সিনেমা দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর আর কুমার সানু, গীত লিখেছেন আনন্দ বক্সি, আও সঙ্গীত সজেছেন যতীন ললিত।

সংগীত আমার শরীর উপরে বি প্রভাব পকাশি। আমার শরীর রক্তচাপকে নিয়ন্ত্রণ করবার সঙ্গে সঙ্গে একাগ্রতা বড়াবারকে সাহায্য করছি, যেটাকে মিউজিক থেরাপি কোহা যায়সি। কামবুতা করে সারা উত্তর বি গীত পদে অধে শুনিগলে কামটা জলদি জলদি সরি যাইসি, আও জনা নাই পড়ে বি। কাম করে সারা উত্তর যেন উর্ঘা বথাটা থেসি হেটা বি পলাই যাইসি। কার্যক্রম পরবর্তী গীত শুনুন, এসপি বালা সুব্রমণ্যম আউ অলকা ইয়াগ্নিক গাইথিবার এই গীতটাকে সাজন সিনমানু। গীত লিখিছেন সমীর আউ সঙ্গীত দেইছেন নদীম শ্রবণ।

সংগীত আমার সামাজিক জীবন সঙ্গে জুড়ি হয়েকি অছে। সামাজিক একতা রক্ষা করবারকে সাহায্য করছি। ভিন ভিন পুনেই পরব, যাত্রা, বিহা বর্পণ কি খুশির সময়া সবুথি গীত সঙ্গীত বজা বজেকি লোকে তার মজা নেশন, গোটে ঠানে মিশিকি আসর জমাশন। সঙ্গীত আমার জীবনকে সরস ও সুন্দর করছি, লোকর ভিতরে খুশি আও ভাইচারা বঢ়াছি, আও সমকু গোটে ডোরে বাঁধি রাখছি। সঙ্গীত যে খালি আমার জীবনটি ভরি রয়েছে হেটা নহে, সে এটা আমার পরিবেশ, প্রকৃতি, নয়েদ নলিয়া মায়েট পায়েন পবন, পশু পক্ষী জীবজন্তু গছপতর সব ভিতরে বি ভরি রয়েছে, আমার জীবনকে রঙ্গিন আও সুন্দর বনাউছে। সঙ্গীতকে ভাল পাউন, সঙ্গীতকে শুনুন, আও হসি খুশি থি রহুন। কার্যক্রমর শেষকে এই গীতটা সিনেমা হিরো সিনেমা নু শুনমা। আনন্দ বক্সিঙ্কর লেখা আউ লক্ষ্মীকান্ত প্যারেলালঙ্কর সঙ্গীত পরিচালনা থি গীতটাকে গাইছেন রেশমা।

শুনলে হিন্দি সিনেমা গীতকে নেইকি আমার কার্যক্রম খোলা ছরকা। আপন মানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। এহা যেন প্রচার করছু আপনক চিঠি পাইছু কার্যক্রম উপস্থাপনা সন্তোষ পিং এবং সুশ্রী পাণিগ্রাহী।

0: যে আকাশবাণী সম্বলপুর দ্বারা প্রচারিত কার্যক্রম আপনার শুনেছেন, কার্যক্রম সবু ভালো লাগিছি এবং সম্পৃক্ত কলাকার এবং ব্যক্তিবিশেষকে যা আপনার ধন্যবাদ জনাইছেন এই কার্যক্রম জরিয়ারে আমি জনাই দেছু এবং বিশেষ করে আপনার মধ্যে আমি ধন্যবাদ জনাইবু যে পরবর্তী সময় আপনার চিঠি সুন্দর সুন্দর অক্ষরের আমার পাখক স্পষ্ট ভাবে যেমন পৌঁছব তাহা আমার অপেক্ষা রহিলা। এবং এই অপেক্ষা সহিত যাহা সুশ্রী কহুলে যে এহা এই কার্যক্রমের শেষ চিঠি থিলা বলি, তো সুশ্রী কার্যক্রমকু তাহলে এইটি রাখিবা।
1: কিন্তু কার্যক্রমর বিদায় নেবা পূর্বরু আমার ঠিকনাটি আমার শ্রোতা ভাই ভনী মানকু আউথরে জনাই দেবা।
0: কই দিয়ন্তু
1: আমার ঠিকনাটি হেলা আপনকর চিঠি পাইছু মারফত কার্যক্রম মুখ্য আকাশবাণী সম্বলপুর পিন 7680001। তা সহিত আপনার মানে হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্য আপনার মতামত আমাকে লেখি পঠাই পারিবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হেউছি 9437171571। আউথরে কই রাখুছি 9437171571। আপনার ইমেল মাধ্যমে মধ্যে আমাকে আপনার মতামত লিখে পঠাই পারিবে। আমার ইমেল আইডিটি হেউছি dutyroomarsambalpur@gmail.com।
0: তবে শ্রোতা বন্ধু, পরবর্তী কার্যক্রম পাই আপনার পাখরু অনেক সংখ্যার চিঠি আশা রাখি আজ এই কার্যক্রমকে এইটি রাখুছু।
1: নমস্কার।

শ্রোতাবন্ধু, আজ বাতায়নের কথা হবা ভারতীয় সঙ্গীত দুনিয়ার বিশিষ্ট কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি সম্পর্ক। সে জনে ভারতীয় প্লেব্যাক তথা শাস্ত্রীয় গায়িকা, যিকি হিন্দি তথা ওড়িয়া সমেত অনেক ভাষার গীত গাইছেন্তি। তাঙ্কর সুমধুর স্বর পাই বেশ পরিচিত। সে অনেক ওড়িয়া সিনেমারে মধ্যে গীত গাই সঙ্গীত প্রেমী মানক মনরে স্বতন্ত্র স্থান সৃষ্টি করে পারছেন্তি। কবিতা কৃষ্ণমূর্তি দিল্লির এক তামিল পরিবারের জানুয়ারী 25 তারিখ 1958 মশায় জন্মগ্রহণ করে। তাঙ্কর প্রকৃত নাম সারদা কৃষ্ণমূর্তি। ছোটবেলু হি সে সঙ্গীত শিক্ষা আরম্ভ করে। হিন্দি, তেলুগু, তামিল, মরাঠি, ওড়িয়া ভলি অনেক ভারতীয় ভাষার সে গীত গাইছেন্তি। কার্যক্রমের প্রথম গীতটি শুনিবা কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে। কথাচিত্র 1942 এ লভ স্টোরি। সঙ্গীত দিয়েছেন আর টি বর্মন। গীত রচনা জাভেদ আখতার।

কালি গুড়ি থিগা কিছি তো নাই ন কথা রহি অছে সেনে কালি গুড়ি থিগা কিছি তো নাই ন কথা রহি অছে সেনে হসি খুশি করি কথা পদে হেলে হসি খুশি করি কথা পদে হেলে মতে লাগে সিনা তাকে বনের কথা রহিছে সেনে মতে লাগে সিনা তাকে বনে মতে লাগে সিনা তাকে বনের কথা রহিছে সেনে হ্যাঁ।

কালিগুড়ি থিগা কিছি তনাইন কথা রহি অছে সেনে কালিগুড়ি থিগা কিছি তনাইন কথা রহি অছে সেনে হসি খুশি করি কথা পদে হেলে হসি খুশি করি কথা পদে হেলে মতে লাগে সিনা তাকে বনে।

শ্রীমতী খড়িয়া, মলয়া খড়িয়া, জলন্ধর খড়িয়া, ধরুয়াডিহি বড়বঙ্গা সুন্দরগড় আপনার অনুরোধ ক্রমে কার্যক্রমের শেষ গীতটি শুণন্তু। কণ্ঠ দিয়েছেন পদ্মিনী দোরা, গীত রচনা করেছেন রতন কুমার পূজারী।

শ্রোতা বন্ধু, জীবনটা রঙ্গিন, এহাকু আহরি রঙ্গিন করন্তু, নিজে হসন্তু, অন্যঙ্কু মধ্য হসন্তু। দেখিবে হসে হসে জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা এবং কষ্ট দূরেই যাব এবং জীবনরে ইন্দ্রধনুর সপ্তরঙ্গ ভরি যাব। হসর কিছু মূল্য নাহি, কিন্তু এহা খুব মূল্যবান। হস মূল্যহীন, কিন্তু এহার মূল্য অপরিসীম। তেণু সর্বদা মুহরে হস রাখন্তু এবং জীবনকু সুন্দর করন্তু।

কথাচিত্র কারবা, কণ্ঠশিল্পী আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন, সঙ্গীত আর টি বর্মন, গীত রচনা মজরু সুলতানপুরী।

0: শ্রোতবন্ধু, এ সপ্তাহর আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাই চিঠি সবুক নেই আজ কার্যক্রমে উপস্থিত অনেক সুশ্রী পাণিগ্রাহী,
1: নমস্কার।
0: তবে দেখিলে কেউ শ্রোতবন্ধু মানে চিঠি পঠাই এবং কোন লিখিছেন?
1: এ চিঠিটি লিখিছেন সেবারাম মেহের, বিজেপুর বরগড়। সে লিখিছেন, সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে। 30/5/2026 শনিবার দিন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করে কবি গাল্পিক প্রাবন্ধিক মুক্ত কণ্ঠ প্রধান সহিত সাক্ষাৎকার এবং গল্প এথিরু তাঙ্ক জীবনী বিষয়ে অনেক কিছু জানি হেলা তাঙ্কু অশেষ ধন্যবাদ জনাই দেবে বলি কহিছন্তি। আউ লিখিছন্তি, 1/6/2026 সোমবার দিন লোকগীত কার্যক্রমে প্রচার করে পালা পুরাণ বিষয়বস্তু উপরে আধারিত হইতিবারু বহুত মনছুয়া এবং শিক্ষণীয় হইতিলা, তেণু পরিবেষণ করিথিবা গোকুলানন্দ সাহু এবং সাথীঙ্কু সে অশেষ ধন্যবাদ জনাইছন্তি। 31/5/2026 রবিবার কৃষি সংসার কার্যক্রমে প্রচার প্রসার সঙ্গীত রূপক মা মায়েট এই সঙ্গীত রূপকটি বেশ মনছুয়া এবং শিক্ষণীয় হইতিলা বলি সিএ কলাকার মানুষ ধন্যবাদ জনাইবাকু কহিছন্তি। তাঙ্কর এক অভিযোগ মধ্যে রহিছি, সিএ লিখিছন্তি গত সপ্তাহরে যে চিঠি পাঠ করা যাইথিলা এবং তা আগথর যে চিঠি সব পাঠ করা যাইথিলা সেথিরে সামিল হইতিবা চিঠিগুড়িক পুনরাবৃত্তি হইছি বলি সিএ লিখিছন্তি এবং এপরি ভুল ভবিষ্যতরে যেপরি ন হউ সেথিপাই চেষ্টা করিবে বলি সিএ অনুরোধ করিছন্তি।
0: প্রথমে তো আমি ধন্যবাদ জনাইবু শ্রোতবন্ধু আপনাকু যে আপনো পুঙ্খানুপুঙ্খ ভাবরে কার্যক্রম সব শুনুছন্তি আপনকর চিঠিরু যাহা আমি জানিপারুছু। যে কথা আপনার লিখিছন্তি যে গত সপ্তাহর আপনার চিঠি পাইছু কার্যক্রমে তা পূর্ব সপ্তাহর চিঠি সামিল হয়ে যাই বলে যদি কোণী কারণবশত হয়ে যাই তাহলে নিশ্চিত ভাবে সেই আমি দুঃখিত, ভবিষ্যতে কিভাবে ভাবে সেই নহব সেপ্রতি আমি নিশ্চিত ভাবে যত্নবান হব। ধন্যবাদ আপনার এই চিঠিপাই এবং পূর্ববর্তী চিঠি যা আপনার লিখিছেন যে সৃজনিকা লোকগীত কার্যক্রম এবং